মামা স্যার, মো আজি গো বোরিং গঙ্গামলা মুরাম গঙ্গামলা নিগো না স্যার, মো টেকনোলজি এম আলব মুসম হাকসম দো না, ওকে হিস্ট্রি দই লোমালোসিন আলব মগাব দো না, ইয়াদলো মো টেকনোলজি ওকে হিস্ট্রি এম পা দ ওগো মো আলো এম মো মাপুলিক দো না স্যার। আনা কৃষ্ণজি, নম ওক পেলে লোক বেস্ট ওয়েসেস জিতনা, নো আলনা আগর গো গরব কা ওকে নোক তেরিকা হোগো, নিগা দয়ো বিলাসিন ইয়েলকি আয়েল পাম লাঙো মুদনা, নম আমা যাব বেস্ট ওয়েসেস জিতনা। আজন গাদা কৃষ্ণজি গ হিগি ইকাতা নাম হিগি পরি পোতা না আওগাদম নিউম্ব ইমা হিগি গুন নারু এম মুনুক ইন্দ্র গিরো না আবালোসিন আলুব হেনাম লগাব ইগুরমেঙ্গুরলা ইদনা নুনুক লোসিন হেম্ব ইকামেং কাতানাম আবালো হেনাম কায়ম মনে জিলিক রু তোকা গদাগং ওকে কালে তালে হিনাম গাদা নশা মুক্ত ভারত ইউভা ফোর বিকশিত ভারত হিগি হিগি অভিয়ান হিগি ইজা গদা হোগো লাগবাব ইন লদু হকে মনা মোনাম দরক পিসক দু নশা মুক্ত ইউবা দ্রাগ ফ্রি ইন্ডিয়া ইয়াকা গো স্পেশালি মুনুক ইউথ গসা হসা না আওগাদ হোগো ইয়েল কিয়াদু হেগি মুনুক গসা হসা না ইউথ গাদ হেলথ আল দোব মুনুক মুকেন মোয়েন ওক কোকিলো কে বদু বদা হোরদব আমলা নারু গ মুগ হিনাম গো আজেন গাদা দোদিক তিক আবা রাগি হিগি নিয়া কেন বম নিউম ব রাগি আম মাদাক না হগো নারু নাম রুম তুম এন্দির কাসম এমিন গদাক না ও দোদিক তিক ড্রাগস আবাহিম নিয়ে মোলাজ কামলা রিস রাস যাব ইন গাদম কোয়িক দো না নশা মুক্ত ভারত লগাব নুন পাওয়ারফুল না সলোগান মোলাইদ মনো গসা হসা না ইয়ং মিউজিশিয়ানস গাদ হেম্ব গোগির মোলাগিদ ড্রাগস প্রিগ আবা হোগো আলদা মেসেজ জিলাইদ ইয়ো স্টুডেন্টস ওক থিয়েটার গ্রুপস গা দলাসিন আপুকম লান শর্ট প্লে এল লাগিদ ড্রাগস আবা আলমান হোক আগুম নেনাম লাগাব মু গদা হোগো আলাল না কন্টেন্ট ক্রিয়েটারস আনিনমা ও নারুয়াম কুমরি হিদুনা নুন আদক আদক আগোমাইলো কন্টেন্ট মোলা হগো আবা হগো সোসাইটি এম কাগুর তাগুর হিরু তোকা নুন নুনু ইকামেং কা তানামম হ্যাশট্যাগ নশা মুক্ত ইউবাগ সাথলো সোশ্যাল মিডিয়ালো সিন শেয়ার রু তোকা গদাগং ওক কালে তালে হিনাম গাদা হুও পোল হগো মুন গদা হক গদা লাগাব আসিনা পুগনাম আবা আবা আদক আদক নাম কাপাদু ইজাগ হোমই হকসিন নারু নিলো গদা লাগাব আসি না পুক মনাম কাপাদু ন্যাশনাল হ্যান্ডলুম ডে ওকে ভারত চোরো আন্দোলন গ আনি আসুপলোক গদা হিম পেন্নাম লোব হিগি ম পামোপা নাম আলো হিগি হিম দিন সিমোদাক না হর ঘর তিরঙ্গা অভিয়ান হিগি হিম মনাম মোনাম হিম ইয়ারুব আত্মোদাক বন্দে মাতরম গ একশো গোলা হামগো আঞ নান হগোসিন হিগি আরুব লোদুম নাম আলনা গোবৈ দাক হিঞ পিন করোরম পোয়া নাগো তিরঙ্গা সেলফি আপলোদলা ওক তিরঙ্গা গদ হিগি ভারত গদা হগো নিউম্ব গোতরমা হিঞ গ আঞ হগো সূর্যপ তিরঙ্গা হক হিগো দোগো হগো হিগি যাত্রা হিগি নেনতো ফিজি গ সুবা হগো আরো দোনি উদব উন লৌ সাতলো তিরঙ্গা জান্দাম হেকোক্তো ওক এশিয়া আফ্রিকা ইউরোপ ওক আমেরিকা গ সান ফ্রান্সিসকো লোব ইন্ডিয়ান মিশন ওক পোস্ট লোব তিরঙ্গা জান্দা জারবালা ইনিন্তো গদা গং ওক কালে তালে হিনাম গাদা মুনুক টাউন জিলা ওক দোলু নে কো বদু বদালো আয়ুমারো দিক লাখ লাখ না আনাম গাদ আগ আগর আলাম ইলায়দাক উজো পুগলা আপাস পুগনা হকু হ আপুগনা তেলা নিকলা হর আপুগনা।